মোথু নে কেনা ছং খের খাজি গি নমছং উৎসিরো না জোদো জং মিন জে খা গলো দ শুয়ি সনি নি ফদে কে বে ছে নি শু রি সা ফু পু রি জো দা গর মিন চু জং ছু মি লু ছু চেন গে মি জো গা থু দা নাম জে ছং লা পি গে খ উ নি বে থু চিন গা জু থা জিন খো রো চি জু থাং ব মা ছে মু থি ব মা 노창탕창샤르쿠도 툴롱당 샤로타 로노규르 그두 코르시쿠자 스마링게 남싱우도 슈차르